মুরাইয়া মারে কিল ঘুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উল্টা বলে বকেট চিরা কুড়ে মুরাইয়া মারে কিল ঘুমুরাইয়া উড়ে পাড়া পড়ছি উল্টা বলে বকেট চিরা কুড়ে।